আর নরকে উপরমে উনি যমরাজ দ অকয় অকাইনা উনি সেরমা আর নরকে উপরম উনি যমরাজ দ অকাইনা যাহাই ইয়েতেকু বতর অকান তাহে কান হড আর ওকা ওকা রেকু গালমারাতে লয়েত তাহেন কান কু উনকুয়া কিসে বইন বাডায়া ওকারে মেনা কুয়া বইন বাডায়া ওকারে মেনা আ আপেয়া সেরমা পুরি আর নরক আর বইন মানাওয়েদা নুয়া সেন আকান কু জাহাই ললই হত বাকু রুয়ড হেজ আকানা মেনখান ভাগে গি তাহে কানা উনাকু তাহেন রিয়া ভরম উনাকু তাহেন রিয়া বাডাইতে সারেয়া তাহে উনাকু তাহেন রিয়া বাডাইতে সারেজ তাহে আকান তাহেনা তো থোড়া গান বতর আবু ভিতরি রে বড়ি হর সেজ তাড়ামতে রোকাওয়েদ তাহে কু আনকুয়া কিসতে জম রাজাওয়া বহ রিয়া দেরিং আর উনিয়া কুটাসিতে কোটেজক কান দিশতে থার থারাক কান তাহেনা ও থার থারাক কান তাহেনা কু আবুয়া অন্তর নিয়ে অক্তে একেন বতর সারেজ আকানা বিন জীবিয়ানা জাহান দিন নেল নামক দাড়েতে ইন সানাইন কানা আম হিজুক মে আপেয়া জাদু পটিয়া কানতে আলে আতু আর আঞ্জম মে আলেয়া কারাম বিনতি রিয়া কিসকু কই আকাদ কুয়া বহরে কুটসিতে কোটেজক কান জম রাজা উদুক কাতে জম রাজা উদুক আলে মে জম রাজা উদুক আলে মে মঞ্জি থান বইন বাডায়া মঞ্জি থান রে বঙ্গাই দুড়ুক আকানা সে বাং মেনখাই ইল আকাদিয়া অন্ডে দুড়ুক কাতে মঞ্জি হাড়াম দো যাওগি আতো ওড়াক রিয়া জগড়াই ফৈসলায়া বুধন কাকা দো দিনমান কামি লঙ্গা কাতে যাওগি আয়ুব সেজ এ জিরোয়া সর্দি শীতুং অক্তে আজরেন কুড়ি ঠেন সি গোসেজ মুন্ড্রিয়া গগো নেল আকাদিয়া আই মাধাব পারমক হড় হোঁ অন্ডে কু বাড়া আকানা আইমা আইমা ধাও জিরাও কো নেল আকাদ কুয়েন উনা আড়ে আড়েতে আতো ভোর রেন গিদ্র নির দড়াতে লান্দা কাতে আর পে ধাও হড়ো আর জন্ডরা তাসি হোঁ নেল আকাদিয়া অন্ডে পকলু বুড়ি হোঁ মুন্সি দো আডি নিন্দা হাবি দুড়ুক কাতে তিরিয়ে অরং আর পৌরা নিউ কাতে গোটা আতু রে এগের কোতে মঙ্গরু হয় নেল আকাদিয়া অন্ডে।